ये भी एक मस्त बड़ी सॉन्ग है, फिल्म के नाम है फागुन 1958 का, was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashri Mohammed Rafi aur Asha ji ka hai. Isme Madhu Bala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.

दा मन हर उदास अमित कुमार जी की आवाज में श्रवण की है ये नजर ना लागे ओ साथियो। उससे पहले बंद आंख से देख तमाशा दुनिया का फिल्म पर वरिष्ठ निकाला गया था और ये जो अभी आपने सुने वो देश परदेश फिल्म देश परदेश से निकाल दिया गया है। That is for Idarin. That is for Idarin. This ain't best dude. Yeah, this ain't best dude. Je hoeft niet perfect te zijn om waardevol te zijn. Je inzet vandaag bepaalt je leven morgen. En zoals ik eerder heb gezegd, vergelijk jezelf niet met anderen. Hun verhaal is niet jouw verhaal. Rust is niet lui, het is opladen. Kleine stappen elke dag brengen je verder dan je denkt. Je doet het geweldig en trots op je zijn, dat is ook iets bijzonders.